wà lẹ́yìn òsì nǹkan. Eléyìí wà lẹ́yìn òsì nǹkan. Ní ìgbà tí ẹ fẹ́ ra pé ẹ̀rí ṣe bí. Ọyọ́ wa ní tálẹ̀ntì. Ọyọ́ got talent. Ọyọ́ got talent. Ọyọ́ got talent yo. No be only America got talent. No be only UK got talent. Ọyọ́ got talent. Oya, eya tun lo lowo ti birthday. In gbara sori akori oro wa o. E mo binu, mo ni kin showcase ya awon eyan wa ka showcase ara wa die na. Kin wa to pada sori oro akori oro wa. Pe e mo so December lenu. E mo so December lenu. Mo nbo.